0: 以擦擦一下，他发达了，让我看你高配的我给擦了，把他为你高嘞该努力哦，把他为你高嘞该努力哦，把他为你高嘞该努力哦。নমস্কার, ও আলাকারি কাপে আর আইলে ছুটে উলুলা রেডিও সফলতা,
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্জ
2: নমন লাইভ।